আর তুমি শরর তমু কি তু প্রভুর ফেমার ফেমাস ঘটনা প্রেসা হ্যাঁ হ্যাঁ।

আর তুমি শরর তমু কি তু প্রকুর আমার ফেমাস পতানা প্রেসা হ্যাঁ হ্যাঁ।